আকাশবাণী কৈলাসহর, আজ সোমবার, কুড়ি আশ্বিন 1948 শকাব্দ, 24 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 12 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 40 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

ঈশ্বর আছেন কিনা, তিনি সাকার বা নিরাকার, এবং কোন সাকার মূর্তি তাহার স্বরূপ মূর্তি, অজ্ঞানতা বশত তাহা লইয়া বাদানুবাদ নিয়তই চলিতেছে। ম্যাক্সমুলার বলেন যে প্রধানত আট প্রকার ধর্ম প্রচলিত আছে, অধিক থাকুক বা না থাকুক দেখা যায় প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে নানা প্রকার সম্প্রদায় ও প্রতিসম্প্রদায় যেন বিরোধী ধর্মাবলম্বী। প্রতিসম্প্রদায়ই অপর সম্প্রদায়ের জন্য নরক বন্দোবস্ত করিতেছেন, হিন্দু ধর্মেও এরূপ বিরোধ। আবার এক সম্প্রদায়ভুক্ত ব্যক্তির উপাসনা লইয়া পরস্পরে এইরূপ বিরোধ। কিরূপে ভগবান রামকৃষ্ণ পরমহংস এই সকল বিরোধ মীমাংসা করিয়াছেন, তাহা যিনি পরমহংসদেব সম্বন্ধে কোনো কথা কিছু শুনিয়াছেন তাহার অগোচর নাই। কিন্তু সে বিষয়ে উপস্থিত আমাদের আলোচ্য নয়। পরমহংসদেব সকল প্রকার উপাসনার কথাই বলিয়াছেন। তাহার মতে মনুষ্য মাত্রই স্বীয় আধ্যাত্মিক অবস্থা অনুসারে উপাসনা করিয়া থাকে, এবং অকপট চিত্তে যেরূপই উপাসনা করে সেই উপাসনাই প্রশস্ত। ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অভিপ্রায় প্রকাশিত করেন। কেহ মনে করেন ঈশ্বর কি সহজে পাওয়া যায়, একজন বড় লোকের দেখা করিতে হইলে কত লোকের উমেদারি, কত প্রকার পরিশ্রম, কত লোকের কত প্রকার স্তব স্তুতি করিতে হয়, এই সকল উমেদারি ও পরিশ্রমের ফলে সেই বড় লোকের দেখা পাইবে কিনা সন্দেহ, কিন্তু এরূপ কষ্ট ব্যতীত যে দেখা পাইবে না ইহা নিশ্চিত। কেহ মনে করেন ঈশ্বর নির্গুণ, শত উপাসনা করো কিছুতেই কিছু হইবে না, আপনাকে নির্গুণ অবস্থায় লইয়া যাইবার চেষ্টা করো, বহু সাধনার পর সে নির্গুণ অবস্থা প্রাপ্ত হইবে। কেহ মনে করেন তাহার উপাসনার প্রথা সকল রহিয়াছে, সেই প্রথা অনুসারে কার্য করো, পুষ্প নৈবেদ্য প্রভৃতি দিয়া অর্চনা করো, শুদ্ধরূপে মন্ত্র সকল উচ্চারণ করো, এই সকল কার্য করিতে করিতে যদি ত্রুটি না হয় তাহার কৃপাদৃষ্টি পড়িলেও পড়িতে পারে। কেহ বা বলেন ও সকল বাহ্য পূজায় কি ঈশ্বরের তৃপ্তি হয়, ও সকল বাহ্য পূজা নিম্ন অধিকারের নিমিত্ত, তাহার নাম করো, ধ্যান করো, কীর্তন করো, ক্রমে ক্রমে উন্নতি হইতে থাকিবে। কেহ বলেন অতি শুদ্ধাচারে থাকিতে হইবে, প্রত্যহ স্নান করিয়া শুচি হও, সকাল বিকাল সান্ধ্যান্নি করো, হবিষ্যান্ন আহার করো, আগে দেহ শুদ্ধি করো তারপর সে কথা। কেহ বা বলেন প্রাণায়াম করিয়া আগে মনস্থির করো, নেতি ধৌতি করিয়া দেহ শুদ্ধি করো, উপাসনার কথা পরে। কেহ তাহাদের কথায় আপত্তি করিয়া বলেন যে সংসারে থাকিয়া নানা সাংসারিক কার্য করিয়া ও সকল কার্য কিরূপে হইবে। তাহার উত্তরে যোগপন্থী বলেন সত্যই তো, তাহা হইবার নয়, অতএব সন্ন্যাস আশ্রম অবলম্বন করো। সে কথার প্রত্যুত্তরে তাহার প্রতিবাদী বলেন কেন, গার্হস্থ ধর্ম কি ধর্ম নয়, গার্হস্থ ধর্মে কি হয় না? এই বাদ প্রতিবাদের অন্তর্ভুক্ত একটি কথা আছে, হওয়া কাহার নাম এ কথা তাহাদের উপলব্ধি হয় নাই। নিয়তই ঈশ্বরে মনোনিবেশ যদি তাহার নাম হওয়া হয়, সংসারে যে সে পক্ষে পদে পদে বিঘ্ন তাহার আর সন্দেহ নাই। যাহাই হোক, এই তো বাদানুবাদ, ঈশ্বরের সহিত আমাদের কি সম্বন্ধ ইহা স্থির করিতে না পারাতেই এই সকল বাদানুবাদ।

0: উপস্থিত হয়।
1: অমৃতবাণীতে আজ শুনলেন গিরিশচন্দ্র ঘোষের রচনা থেকে পাঠ।

এত কোন শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:10 শুনবেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 ককবরক সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কাণ্ডের সমাচার প্রভাত সকাল 8টায়, প্রভাতী সংবাদ 8:15 এবং উত্তর পূর্বাঞ্চল শিলং কাণ্ডের ইংরেজি সংবাদ 8:30 রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন 8:40 সকাল 9টায়, দিল্লি কাণ্ডের নিউজ বুলেটিন এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সকাল 11টায় লাইভ ফোনের অনুষ্ঠান সুরের বেলা, 12:05 যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন। দুপুর 1টায় দিল্লি ক্যান্ডির হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন গজল, দুপুর 2টায় দিল্লি ক্যান্ডির ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতি, 2:30 আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতীয় অনুষ্ঠান, বিকেল 3টে দিল্লি কাণ্ডের হিন্দি সংবাদ এবং ইংরেজি সংবাদ এর অব্যবহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, সন্ধ্যে 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, 7:45 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, রাত 9টায় দিল্লি ক্যান্ডে

এই সংবাদ রিলে করে শোনানো হবে। নটাবেজে 15 মিনিটে শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, 10:20 দিল্লি কাণ্ড থেকে বিশেষ সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন। 1492 সালে আজকের দিনে পর্তুগিজ নাবিক কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছান এবং আবিষ্কার হয় আমেরিকা মহাদেশের। 1781 সালে আজকের দিনে ব্রিটিশ সেনাবাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টম অধিকার করে। 1909 সালে আজকের দিনে কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষিত হয়। 1964 সালে আজকের দিনে তিন রুশ নভোচারী ভ্লাদিমির কোমানভ, কনস্তানিন ফিওস্তিকিস্তভ ও বসি ইয়োগোরভ নভোযান বস্তক 24-এ করে মহাশূন্যে পাড়ি দেন। তারা 24 ঘন্টা 17 মিনিট মহাশূন্যে ভ্রমণ শেষে ভূপৃষ্ঠে অবতরণ করেন। 1972 সালে আজকের দিনে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়। 1986 সালে এল সালভাদোরে ভূমিকম্পে 1800 জন লোকের প্রাণহানি ঘটে। 1992 সালে কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু হয়। 1999 সালে আজকের দিনে জাতিসংঘে ধার্য করা বিশ্বের 600 কোটি লোকসংখ্যা দিবস, চীনের রাজধানী বেইজিংয়ের বিভিন্ন মহলের লোকজন যথাযোগ্য মর্যাদার সঙ্গে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত করে লোকসংখ্যা ও উন্নয়নের এই অভিন্ন বিশ্বজনীন সমস্যার উপর মনোযোগ দিয়েছেন। 1864 সালে আজকের দিনে বাঙালি কবি কামিনী রায়ের জন্ম। 1896 সালে নোবেলজয়ী ইতালীয় কবি ও গল্পকার ইউজেনি মন্থালের জন্ম। 1924 সালে আজকের দিনে কণিকা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী জন্মগ্রহণ করেন। প্রখ্যাত বাঙালি প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী অভিনেতা বিকাশ রায়ের পুত্র সুমিত রায় 1940 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন।

1981 সালে আজকের দিনে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সুহাসিনী রাজারাম নাইডু জন্মগ্রহণ করেন। প্রখ্যাত সমাজসেবী ও সর্বোদয় সেবক শিশির কুমার সেন 1978 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। 1981 সালে আজকের দিনে ভারতের পদার্থবিদ ও রসায়নবিদ ডক্টর গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। 1991 সালে ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। শুনলেন ইতিহাসে আজকের দিনটি। এবারে শুনবেন বিভিন্ন পত্রিকার শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে ককরোচ নিশানা মোদীকে,

মেট্রো ও ট্রেন স্বাভাবিক করান, সচল থাকবে ইন্টারনেট, কেন্দ্র দিল্লি পুলিশকে নির্দেশ, সুপ্রিম কোর্টের বার্তা ও ধরপাকড় নিয়ে। নিয়োগ করা হলো নতুন ডেপুটি নির্বাচন কমিশনার, এসআইআর প্রক্রিয়া শুরুর নথিতে সই করা সেই সঞ্জয়ের পদে এবারকে।

নাটকের সূত্রে রাজনীতিতে হাতেখড়ি, পড়াশোনা পশ্চিমবঙ্গে, ছাত্র আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বরা?

বর্তমান পত্রিকার শিরোনাম। বিজেপি ভারত ছাড়ো, বাম কংগ্রেস স্লোগান, বিক্ষোভ বিক্ষোভে পথে নামলো কলকাতা। দার্জিলিংয়ে শতবর্ষের পুজো, শাস্ত্রীয় মতে উমার আরাধনা। অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত দিল্লির ঘটনায় রাষ্ট্রসংঘের মন্তব্য। হতাশ কপিল সিবাল, বিশ্বাস ফেরানোর বার্তা সুপ্রিম কোর্টের। ইমরানের মুক্তির দাবিতে উত্থাল খাইবার পাখতুনওয়া, জারি হল জরুরি অবস্থা। আফ্রিকায় নৌকা ডুবি, মৃত্যু 109 পরিযায়ীর।

প্রত্যাশা ত্রিপুরা পত্রিকার শিরোনাম, দীপকে উজ্জ্বল আগরতলা। বিকল্প মুখ নেই তাই মেহেরপদে ফের প্রার্থী হচ্ছেন তিনি।

এবারে আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি। আগামী 14 অক্টোবর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার এবং প্রায় শুষ্ক থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 33 এবং 22 থেকে 23 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত উত্তর পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 6 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 50% হতে পারে।

কৃষিতে আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব এবং তার প্রতিকার। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ইতস্তত বৃষ্টিপাতের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি চলাকালীন সময়ে কৃষকদের সব ধরনের কীটনাশক ও সার প্রয়োগ এবং ফসল সংগ্রহের কাজ স্থগিত রাখা উচিত। বৃষ্টিতে যাতে জমিতে জল জমে না থাকে সেজন্য উপযুক্ত জল নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে। আবহাওয়া পরিষ্কার হওয়ার সুযোগ কাজে লাগিয়ে রবি শস্যের জন্য জমি প্রস্তুত করুন এবং সংগ্রহ করা ফসল শুকিয়ে নিন। বজ্রপাতের সময় গবাদি পশুকে নিরাপদে রাখতে তাদের ঘরের ভেতরে রাখুন এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় পশুর থাকার জায়গা পরিষ্কার ও শুষ্ক রাখুন।

স্পর্শ সবজির জমিতে পোকামাকড় দমনের জন্য হলুদ আঠালো ফাঁদ ও কাঠের টি আকৃতির স্ট্যান্ড এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং কৃষিতে আবহাওয়ার সতর্কবার্তা এবং তার প্রতিকার।

আকাশ বাণী কৈলা শহর শুরু হচ্ছে ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। অনুষ্ঠানের প্রথম শিল্পী অনুরাধা পারওয়াল এবং হরিহরণ।

অনুরাধা পারওয়াল এবং হরিয়নের কণ্ঠে ভক্তিগীতি শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনের বেশি। হামলার নিন্দা করেছেন বিশ্বনেতারা। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন 4.5 বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী বলেন এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। আইআইটি মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে, ভারতীয় তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ের জয়গোপাল গারুড়িয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের জন্য ভারতে প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি তাদের নিজেদের

সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাও বিভিন্ন সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের ভবিষ্যৎই নয়, বরং বিশ্বের ভবিষ্যৎকেও গড়ে তুলবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আকাঙ্ক্ষাগুলি পূরণ করা সম্ভব বলে তিনি আস্থা প্রকাশ করেন। ভারতে উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রের প্রসার ঘটায় তরুণদের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে এবং প্রকৌশল পণ্য রপ্তানিও নতুন রেকর্ড স্পর্শ করেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। 2014 সাল থেকে বৈদ্যুতিন পণ্য রপ্তানিও 11 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিষেবা সম্প্রসারণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 2014 সালে মাত্র 5টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যেত, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 25 দাঁড়িয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গতকাল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফের আঘাত হানা হয়। এর ফলে যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। নতুন এই হামলা, 1 জনের মৃত্যু হয়েছে ও 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাই হামলার দায় স্বীকার করেছে এবং সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বিমানবন্দরটিতে হামলা চালানো হয়েছে বলে হুতি বিদ্রোহীরা জানিয়েছে। তাদের দাবি, সৌদির সব বিমানবন্দরই তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা এবং সানা বিমানবন্দরে বিমান হামলার প্রতিবাদে এই হামলা চালানো হচ্ছে বলে বিদ্রোহীরা জানিয়েছে। সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল এই ভারতীয় প্রাণ হারান। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সহ প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের জন্য ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, শনিবারের ওই হামলায় প্রায় 300 জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন 10 জন ভারতীয়। হামলায় আহত ভারতীয় নাগরিকদের যেসব হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে গিয়েছেন দূতাবাসের কর্মীরা। ভারতীয় দূতাবাস জানিয়েছে, আহতদের মধ্যে 3 জন আইসিইউতে থাকলেও তাঁদের অবস্থা স্থিতিশীল, আরও 2 জনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার প্রেক্ষিতে হুতিদের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দ্রুত পদক্ষেপ করা হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই হামলার নিন্দা করেছেন। পাকিস্তান, কাতার, জর্ডান ও মালয়েশিয়া সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছে। এক বার্তায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছেন। তিনি আরও বলেন, সাধারণ নাগরিক ও অসামরিক পরিকাঠামোর উপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট দিল্লি প্রশাসনকে নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ জানিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলে এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী মেট্রো ও ট্রেন পরিষেবা স্বাভাবিক চলতে দিতে হবে। এছাড়াও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। নতুন দিল্লির ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা OHCHR এর বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। এই বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার নাক গলানো একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোতে সাধারণ মানুষের উপর অত্যাচার হলে তারা কোনো কথা বলে না। এমন দ্বিমুখী আচরণের জন্যই এরকম সংস্থার গ্রহণযোগ্যতা কমছে এবং বহুপাক্ষিকতার উপর মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এমটি পেট্রো ডলফিন নামে একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এমটি ফ্যালথেরা নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজেও অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা দূর থেকে নিক্ষেপ করা বস্তুর আঘাতে আগুন ধরে যায়। তবে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। মাস্কটে ভারতের দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। নিখোঁজ ভারতীয় নাবিকদের উদ্ধারে এবং জাহাজের ভারতীয় কর্মীদের সব রকম সহায়তা দিতে ওমানের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জাহাজ পরিচালনকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে

0: করছে দূতাবাস। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত বলেছে, এর ফলে ইতিমধ্যেই অস্থির থাকা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বন্দর জাহাজ চলাচল জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি ভেলথেরার 11 জন ভারতীয় নাবিকের সকলেই নিরাপদ রয়েছেন। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, ড্রোন হামলার শিকার হওয়া এমটি পেট্রো ডলফিন নামে অন্য একটি জাহাজের 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 9 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা গেলেও 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ওয়াকফ সংস্কার, একটি প্রতিবেদন।
1: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াকফ সংস্কার। এই সংশোধনীর মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ, ডিজিটাল তথ্য ভাণ্ডার, ওয়াকফ বোর্ডের গঠন এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ওয়াকফ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমল।
2: কোন সম্পদ মেয়েরা পায়, অর্থাৎ কোন সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াকফ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের ক্ষমতায়ন করার পক্ষে, মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর শুনছেন আকানি থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে ইআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন 4.5 বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। তবে তিনি এই যুদ্ধবিরতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক মাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় গতরাতে ট্রাম্প জানান, অবিলম্বে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মস্কোর পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সকলের জন্যই সুখবর। ক্রিকেটে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 224 রানের লক্ষ্যতা সিমরান নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনের বেশি। হামলার নিন্দা করেছেন বিশ্ব নেতারা। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।
3: ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকটের সমাধানে বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে এবং দেশের তরুণ প্রজন্মের সেই সমাধান প্রদানে সক্ষমতা রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাইয়ের জয়গোপাল গারোডিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বিকশিত ভারত গঠনের স্বপ্ন পূরণে যুব সমাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারতের প্রতিরক্ষা রপ্তানি বিগত বছরগুলোতে 50 গুণ বৃদ্ধি পেয়েছে এবং ইঞ্জিনিয়ারিং রপ্তানিও নতুন রেকর্ড করেছে। এছাড়া ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে এবং 2014 সালের পর থেকে ইলেকট্রনিক্স রপ্তানি বেড়েছে প্রায় 11 গুণ। যোগাযোগ পরিকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে শ্রী মোদী জানান, 2014 সালে যেখানে দেশের মাত্র 5টি শহরে মেট্রো রেল পরিষেবা ছিল, সেখানে আজ 25টি শহরে মেট্রো সংযোগ বিস্তৃত হয়েছে।

0: অনুষ্ঠানে বিশ্ব হিন্দু বিদ্যা কেন্দ্রের 50 বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। 1975 সালে মাত্র 7 জন শিক্ষার্থী, সীমিত সুযোগ সুবিধা এবং স্থায়ী ভবনহীন চেন্নাইয়ের ওয়েস্ট মাম্বলামের একটি ছোট বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা স্মরণ করে তিনি বলেন, একনিষ্ঠ সংকল্প ও সেবামূলক মানসিকতার জন্যই এই প্রতিষ্ঠান এমন বৃহৎ আকার পেয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, চরিত্র গঠন, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও সামগ্রিক বিকাশ আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গতকাল সিপাহীজলা জেলার জম্পুই জেলার দীপচরণ বৈরাগী পাড়ায় তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় শ্রী গৌরাঙ্গ সেবাশ্রমের উদ্যোগে গৌরাঙ্গ বিদ্যামন্দির দ্বাদশ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী বাউল উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হিমোফিলিয়া এ আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আগরতলা নার্সিং কলেজ ও আইজিএম কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল তিনি কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে 97 জন হিমোফিলিয়া এ এবং 13 জন হিমোফিলিয়া বি আক্রান্ত রোগী নথিভুক্ত রয়েছেন। এই রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বছরে প্রায় 5-6 কোটি টাকা ব্যয় করছে। আইজিএম হাসপাতালকে এই পরিষেবার নোডাল কেন্দ্র হিসেবে রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রতীকীভাবে মুখ্যমন্ত্রী হিমোফিলিয়া এ আক্রান্ত রোগীকে এমিসিজুমাব ইঞ্জেকশন প্রয়োগ করে এই চিকিৎসা পরিষেবার সূচনা করেন। শিলচর আর্মি রিক্রুটিং অফিসের তত্ত্বাবধানে আগরতলার অসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সহযোগিতায় আগামী 13-17 অক্টোবর পর্যন্ত আগরতলার বাথারঘাটি দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অগ্নিবীর নিয়োগ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবছর এই নিয়োগ প্রক্রিয়ায় 4,885 জন প্রার্থীর নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে মোট 1,203 জন প্রার্থী নিয়োগ সমাবেশে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। এই নিয়োগ সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ খোয়াই ও কল্যাণপুরে গতকাল একাধিক প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে খোয়াই অফিস জেলায় কৃষি এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তার 2টি কার্যালয়, বৃন্দাবনঘাটে 1টি গ্রামীণ বাজারের উদ্বোধন ছাড়াও কল্যাণপুরে 18টি মার্কেট স্টল সহ অন্যান্য প্রকল্প রয়েছে। আগরতলা টাউন হলে আজ দেবী মাহাত্ম 2026 শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সংস্থা রুদ্রাণীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পী সুজন চট্টোপাধ্যায়ের কণ্ঠে আগমনী গান পরিবেশিত হবে। পাশাপাশি রুদ্রাণীর শিল্পীরা মহিষাসুরমর্দিনী মঞ্চস্থ করবেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে ত্রিপুরা হাইকোর্টের 2014 সালের নির্দেশিকা মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পুজো উদ্যোক্তা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের নিয়ে গতকাল আয়োজিত বৈঠকে কথা বলেন সিজিএম আদালতের বিচারক অরিত্র দাস। জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে সার্ভে ভবন্তু সুখিন শীর্ষক বিশেষ আইনি সচেতনতা অভিযানের অঙ্গ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়। তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগান এলাকায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে দুর্গোৎসবকে সামনে রেখে গতকাল হাট বাজার কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে এলাকার আর্থিকভাবে অসচ্ছল নারী পুরুষদের পছন্দের সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। রঞ্জি ট্রফির ম্যাচে ত্রিপুরা ও হায়দ্রাবাদের খেলা গতকাল শুরু হয়েছে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে ত্রিপুরা প্রথম ইনিংসে 134 রানে অল আউট হয়ে যায়। ওপেনার বিক্রম কুমার দাস 50 রান করেন। আজ দ্বিতীয় দিনে হায়দ্রাবাদ 4 উইকেট 121 রান হাতে নিয়ে খেলা শুরু করবে। আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বেশি জানান রোগী অশেপ নাহার নাই যত নখাগুনি বড় রঙের শাখা হামনার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজে থাম তাং বদাং রাং নাঙে চুবামুগুবি দম ত্রিপুরা নাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামদানি সামু খাই যাবি দম কেম্প শাখ হামনক দায় নব নক চিনি বদল নি বড় রখাঙি দম নিনি নুকুন চুগুই তংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিশিয়ারি NHA.gov.in ও ওয়েবসাইট বিশিমতি এবার আয়ুষ্মান এপ নিচু বাচু আয়ুষ্মান কার্ড নামু মাননাই শাক হামনা রুগনা যত নি মান খাই আয়ুষ্মান উঙ্কুম যত নি মুকুম তেই পো কাহানকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বার করুন দিই।

ককটুমা পড়ব বিপূর্ণাদে বর্মা হায়ুঙ্গ আজাইজাক জুদা জুদা চ্যালেঞ্জ তাই জং জালরকনি ইয়াকাগ্রনাও হায়ুং ভারত নিবাগ নাহারজাক ভারত হা কতনি শিক্লা আজাইসং বরকনি রংমুং সিমুংবাই অ জং জাল ইয়াকাগ্রনানি লাম স্নামুই নাহারানো নই খাকামানি ককসাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি চেন্নাইনি জয়গোপাল গারডিয়া হিন্দু রংনকনি রাংসাকদের পালাইমা পান্ডা মানজাগৈ মন্ত্রী বক্রক অকক্ন শাখা মন্ত্রী বক্রক ফান বক্সিনী শাখা হামসাজাক ভারত স্নাম তিসানা ইমাং সুপুংনাও শিক্লা দফা যতনি কবাং নাংমানি বার জাই আসাগানো ফ্যাকচারিং নি দেখিল কাহামক খামসা মুংনি কক্ন খুরজাউই মন্ত্রী বক্রক শাখা ভারত নাইমথাংনি মানৈ রহরমাও হাকতর ফাতার বস্কাং বিশি রকনি সেলাই রাও বাচি বাংখা তে ইঞ্জিনিয়ারিং রকনি বাবায় রহর মুঙ্গ কতাল রেকর্ড স্নামকা আবনো কারিব ভারত তাবুক হায়ুংনি উলনৈ কতর মোবাইল ফোন স্নামনাই হাকতর সেলাই জাখা থাংলাইসু মানজুমুংনি তাংবেক্রেপ হামক্রাইনি কক্ন খুরসাই মন্ত্রী বক্রক শাখা 2014 বিশিও হাকতর কাইবা আউলিও সিমি মেট্রো সেপ জেংজাক টংমানি আব তাবুক বাঙ্গি কাইনৈ চিবা অংখা পান্ডাও মন্ত্রী বক্রক বিশ্ব হিন্দু বিদ্যা কেন্দ্রনি বিশিবা চিপুমানরগৈ খা কাহাম ইয়াফারকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি মিয়া চেন্নাইনি আইআইটি মাদ্রাজ যুগালিজাক মেল কাইসাও তামিলনাডু গনাঙ্গি চিথাম সাইরজাক রাঙনিব কবাং হামক্রাই গনাং তাংবতাং চেঙ্গি রেখা তৈ কুনালা কাইখা অ তাংবতাং রকনি বিশিঙ্গ তঙ্গ লাহার তৈ রেল রকামুং তৈখলা বেখ্রেপ পেট্রোলিয়াম তৈ সই সিমুংনি আমজক মুং আরও মন্ত্রী বক্রক মোজাং মৌদি তামিলনাডু চিথাম সাইরজাক রাঙনি তাংবতাং চেংমান লাইবুমানি কাইসা জরাহনি খুরসাখা বসাকা অ সামুংরক লাইসুমানি হামক্রাই স্নামখরতে বানিয়ানো ফানগনাং খ্লাই তিসাওয়ানো তে শিক্লা রকনি বাগৈ সামুংনি সেপ স্নামানো হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু শাখা তংমুং স্নামথানী নাংকুকমা বেরেমনি রংতাই যত ফাইসিংতৈ হামক্রাই বুসকাং আজাইসংনি বিশিং হুকুমুনি নাংকুকমা ফুয়ারথানী সামুং খ্লাইয়ানো মিয়া সিপাহীজলা জেলানী জম্পুইজলানী দেবচরণ বৈরাগী কামিব ককথুম হুকুমু নাইখুংনি চুবা চুবাই তৈ শ্রী গৌরাঙ্গ সেবা আশ্রমনি লুয়াজিমাবাই বিদ্যামন্দির রেমচিনী রংনগ সংসাজাক হুকুমু পান্ডা তৈ জনজাতি বাউল তেন চেংরুই রিপ্রু অকগ্ন শাখাব পান্ডাও কুবুনি বিশিঙ্গ মানজাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা সিপাহীজলা জেলা পরিষদ নি কাসকু অকরা সুপ্রিয়া দাস দত্ত আকর্ষণ মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হিমোফিলিয়া এ বেমার বাই মানজাক রকন কাহাম শাখামনি সেব রেনা বাকি হাপাং খাত হনজাক হাপাং রাংনায়াবুই অ শাখামনি সেব রুয়ানো মিয়া আগরতলানী নার্সিং কলেজ তে আইজিএম কমপ্লেক্স যুগালিজাক মেল কাইছাও ব অকক শাখা মন্ত্রী অকরা শাখা হাস্তেও তাবক যতই খড়ক চুকু চিসনি হিমোফিলিয়া এ তাই খড়ক চি থাম হিমোফিলিয়া বি বাই মানজাক তঙ্গ অ বেমারী রকন শাখামনি সেব রেনা বাকি হাস্তে হাপাং বিশিও খক বানি সিমি রজাক ব্রাং সবাই দঙ্গ আইজিএম সাখাম নগ অ সেব সাপ নিবাগৈ নোডাল সেন্টার খ্লাই তিসাজাখা মেইল কুবুনি বিশিঙ্গ মানজাখা সাখাম তাংরা কিরণ গীতে তে সাখাম দাকিফাং ডক্টর দেবশ্রী দেব বর্মা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ মিয়া খুয়াই তৈ কল্যাণপুর কবাংমা তাংবতাংন চেঙ্গি রেখা তৈ কুনালা কাইখা খুয়াই অফিস টিলাও হুকবার বাক তৈ হা খাতিমুং নাইখুংনি দাগিফাং ইয়াকচুনি খুংনৈ তাংনক তৈ বৃন্দাবন ঘাট কামিনি হাতি কাইসানো চেঙ্গি রেখা কল্যাণপুর কাই চিচান মার্কেট স্টল হুকবার হামক্রাই আমজকমুং তৈ কবাংমা ফরংমা কেন্দ্রন চেঙ্গি রেওয়ৈ হুকবার মার্কেটনি স্টল কাইসানি কুনালাব কাইখা মোচাং নাথ শিলচর আর্মি রিক্রুটিং অফিসনি নাইকলমা বাই তাই আগরতলানি অ সামরিক প্রশাসন তাই স্যাঁকরাক বাহিনী কবাংমা ইউনিটনি চুবা চুবাই বসকাং সালচি থামনি সিমে সালচিসনি অক্টোবর জোড়া আগরতলা বাদারঘাটনি দশরথ দেব স্টেট কমপ্লেক্স স্পোর্টস কমপ্লেক্স অগ্নিবীর তলাংমা নিরেলি এঙ্গানো অ বিশিব অ সামঙ্গ তলাংমা নিবাগৈ খড়ক ব্রী সাই চাররা চার চিবানী মৌ তিসাজাখা রঞ্জি ট্রফি ম্যাচ ত্রিপুরাতে হায়দ্রাবাদনি বিশিং থংলাইমা মিয়া নিসিমি চেংজাখা হায়দ্রাবাদনি জিমখানা থংখলাও টস কপ্লাই অঙ্গৈ ব্যাট খ্লাইনানি অংখরো ত্রিপুরা তে পুইলা ইনিংস সারা থামচি ব্রৈ রান অল আউট অঙ্গু ওপেনার বিক্রম কুমার দাস বাচি রান খ্লাইমানো তিনি সালনৈনি সালো হায়দ্রাবাদ ব্রৈ উইকেট কমাওয়ৈ সারা নৈ চিসা রান বাই থানি চেঙ্গানো তাবুক নবার তিবানী ককতুমা তিনি নখা কিচা চুমুই কবল জাক তঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্করো ওয়াতিওয়াউই মানো হুনৈ হজাক লাইকা নবার তিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও তঙ্গানো 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তঙ্গানি 23.4 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইঙ্গা।

0: 산자 남스니 땀의 셔티 브리지 바워.
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ দিল্লিকাণ্ডের সমাচার প্রভাত, প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শ্রীলঙ্কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশ বাণী কৈলা শহর। আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী কুমার শানু।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান, শিল্পী ছিলেন কুমার শানু। আমাদের পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান।

0: जॉन अब्राहम, मैं तो ये कहूंगा कि धूम में भी मैंने हेलमेट पहनी थी, जितने पेरेंट्स हैं।
1: আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। দেবী পক্ষের শুরু হয়ে গেছে, দেবী মায়ের খেলা বিশ্বজুড়ে। চারপাশে শিউলির সুবাস, নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর সকালের শিশির ঘাসের ডগায় মুক্তোর মতো জ্বলে, সব কিছু মিলিয়ে প্রকৃতি সত্যি সেজে উঠেছে। আর আমরাও

0: বাদ যাব কেন? পুজোর চারদিন সাজব, মণ্ডপ সাজবে, সব কিছুর মাঝখানে শুধু সাজ আর সাজ। তো শ্রোতা বন্ধু অবশ্যই বুঝতে পারছেন, আজ আমরা অবশ্যই সাজ নিয়ে কথা বলবো, সে আমাদের নিজেদের সাজই হোক অথবা মণ্ডপ সাজই হোক। আর অবশ্যই ফিরে যাব সেই আমাদের দেখা ছোটবেলায়। অবশ্যই জানতে চাইব শ্রোতা বন্ধু, আপনাদের ছোটবেলা সেই পুজোর সাজটা কেমন ছিল? আর সেই সাজ, প্রকৃতির সাজে, পুজোর সাজে, সব কিছুই যখন সাজ আর সাজ, তখন শ্রোতা বন্ধুদের মনের গভীরে কোন সাজ লুকিয়ে আছে সেটা অবশ্যই জানব, আর গান তো অবশ্যই শোনাব। দেখি আমাদের অনুষ্ঠানে আজ প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো, সুরের ভেলা। হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ভরামি কথা বলছি।
0: কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, ভালো আছি। আর আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি।
1: হ্যাঁ, তো একটু পুজোর মরশুম, পুজো চলে এসছে, কিছুদিন বাকি, আর মানে পুজো একদম দোরগোড়ায়।
0: সেই তো, দেবী পক্ষ চলছে।
1: হ্যাঁ হ্যাঁ, দেবী পক্ষ চলছে, আর এখানে তো প্যান্ডেল নানান সাজে সেজে উঠেছে, প্যান্ডেল হচ্ছে এখানে চারপাশে, এখানে পুজোর। আর জামা প্যান্ট, ছেলে মেয়েদের জামা প্যান্টও কিন্তু কেনা হচ্ছে, কেনাকাটি চলছে। আর
0: হ্যাঁ, আপনার কথা শুনবো, আপনার কথা শুনবো অবশ্যই সাজ নিয়ে। তার আগে আপনার গানের পছন্দটা একটু বলে ফেলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আমাকে গান শোনাবেন সবিতা চৌধুরীর কণ্ঠে, আজ শরতের আলোর বাসি বাজিল।
0: আজ শরতের, তো বলুন।
1: হ্যাঁ, এখন তো দেখুন মানে পুজো, পুজোর মরশুম, পুজোর সংস্কৃতি চলে এসছে, এবারে পুজোর কেনাকাটি চলছে, ছেলে মেয়েদেরই সব নানান রঙের নানান ধরনের সাজ। এবং ছোটবেলায় সেই সব দিনগুলো কিন্তু যখনই পুজো আসতো, দোকানে ভিড় জামা কেনাকাটির জন্য, এবং ঠাকুর কিন্তু মানে তৈরি যখন হচ্ছেন, মানে সেই প্রথম থেকে শুরু করে সেই শেষ পর্যন্ত কিন্তু দেখতে যেতাম।
0: বাহ, ভীষণ ভালো লাগলো।
1: আর গায়ে মাটি দেওয়া থেকে, চোখ ফোটানো থেকে, সব কিছুই মানে ছোটবেলায় চলে যেতাম হেঁটে ঠাকুর মণ্ডপের কাছে।
0: আচ্ছা, শুনে ভীষণ ভালো লাগলো।
1: কবে আমাদের মা পুরোপুরি তৈরি হয়ে আবার মাকে দেখতে পাবো,
0: মণ্ডপে ফিরে আসবেন। সেই তো, তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আজকালকার দিনে যে মণ্ডপ সজ্জা হচ্ছে বা আলোক সজ্জা হচ্ছে, তার সঙ্গে আপনার ছোটবেলার আলোক সজ্জার কি কোনো মিল খুঁজে পান?
1: হ্যাঁ, ছোটবেলায় আলোক সজ্জা যে হতো, নানান রঙের মানে আলো দিয়ে সাজানো তখন হতো না। এখনকার এখন এখন যেরকম রাস্তাঘাটে বেরোলে দেখতে পাবেন নানান ধরনের আলো দিয়ে সাজানো হচ্ছে, কিন্তু তখনকার দিনে কিন্তু এরকম ছিল না। তখন কাপড়েই প্যান্ডেল দিই, মানে কাপড়ের রঙের প্যান্ডেল দিই, কিন্তু প্যান্ডেলটা হতো।
0: আর আলোকসজ্জাটা কেমন ছিল?
1: আলোকসজ্জা বলতে প্যান্ডেলের ভেতরে ঝাড়বাতি একটা থাকতো, এবং চারপাশে ল্যাম্প থাকতো, সাদা ল্যাম্প। এখন তো নানান রকমের নঙিল র্যাম চলে এসেছে।
0: হ্যাঁ হ্যাঁ, আর হ্যালোজিন দুই একটা হয়তো বা থাকতো।
1: হ্যাঁ, আর হ্যালোজিন চারপাশে মারা থাকতো, মাঠের চারপাশে।
0: তো ঠিক আছে, কথা শুনে ভালো লাগলো, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: নমস্কার ভাই, আর গানটি সকল বন্ধুকে শুনুন।
0: অবশ্যই পাঠিয়ে দিলাম পছন্দের গান, ভালো থাকবেন, কথা হবে আবারও।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো,
1: নমস্কার দাদা,
0: হ্যাঁ নমস্কার।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিঙ্গুম জেলা থেকে।
0: কেমন আছেন বলুন।
1: আর প্রথমে আপনাকে নমস্কার জানাই। আর এই
0: নমস্কার,
1: যারা আকাশবাণী কৈলাস শহরের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে নমস্কার এবং শুভ নবরাত্রি।
0: কেমন আছেন আপনি?
1: আমি ভালো আছি।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার নেবেন দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কৈলাস চন্ডিপুরে বরুণ সূত্র ধরে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: দিদি গান গানের লাইন গানের লাইন হলো মা যদি কেন কাটে, ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে দিদি গানটা গাওয়া।
0: হ্যাঁ দেখছি আমি, মা যদি আনন্দময়ী।
1: পুত্র কেন কাটে, কি দিদি লাইন গুলো ডিস্টার্ব হয়েছে নাকি?
0: না হঠাৎ করে আমাদের টেলিযোগাযোগটা কেন বিচ্ছিন্ন হয়ে গেছিল, তো আপনি বলুন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টা নিয়ে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম অনুষ্ঠানে, সেটা শুনেছেন আপনি?
1: না দিদি এটি যে শুনতে পারিনি।
0: অনুষ্ঠানটা প্রথম থেকে শুনেনি তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ
0: আপনি অনুষ্ঠান প্রথম থেকে শুনেননি, ঠিক আছে। অনুষ্ঠান শুনে একটু ফোন করলে ভালো হয়। আপনার পছন্দের গান তো আমরা অবশ্যই শোনাবো, কিন্তু আপনাকে যদি কোনো অনুষ্ঠানের বিষয়টা নিয়ে একটু কথা বলছিলাম, সেটা এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাকে
1: ঠিক
0: যদি।
1: আছে দিদি, আপনি যেটা বলেছেন এটা অতি সত্যি কথা, তবে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম যার জন্য প্রথম থেকে শুনতে পারিনি।
0: হ্যাঁ প্রথম শুনতে পারিনি, ঠিক আছে। আপনার পছন্দের গান আমি পাঠাচ্ছি, যেহেতু পুজো এসে গেছে, আমি চাই না পুজোর আগে কাউকে বিরক্ত করতে বা মনে কষ্ট দিতে, তাই জন্য পাঠাচ্ছি। কিন্তু প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার অনুরোধ, আপনারা অনুষ্ঠান শুনে ফোন করবেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ছিল পুজোর সাজগোজ নিয়ে, মণ্ডপ সজ্জা বা নিজেদের সাজ। তো যদি, হ্যাঁ যদি মনে হয় কিছু বলতে পারেন, কিছু বলতে পারেন, আমি বলে দিচ্ছি আবার। হ্যাঁ আমাদের পুরোনো দিনের মণ্ডপ সজ্জা বা আজকের দিনের মণ্ডপ সজ্জার মাঝে কতটা তফাত এই দুটো
1: অনেক তফাত,
0: মাঝখানে?
1: অনেক তফাত দিদি, অনেক তফাত। ওখানের ওখানের তো মণ্ডপ সজ্জাতে অনেকটাই অনেক টাকা আছে, আপনি মনে করেন ওই মণ্ডপ সজ্জাতেও লেগে লেগে যায়। আগে তো এত মণ্ডপ সজ্জা ছিল না, মানুষের প্রসাদ বিতরণ হতো, যেমন খিচুড়ি ভুগ টুগ এইসব অনেক কিছু হতো, কিন্তু ওখান তো আপনার এইসব না, শুধু মণ্ডপটাই হলো মেইন।
0: তো আগেকার দিনে খাওয়া দাওয়ার মানে ইয়েটা বেশি ছিল তাই তো, সেটাই
1: হ্যাঁ
0: বলতে
1: হ্যাঁ
0: চাইছেন? তো ঠিক আছে, খাওয়া দাওয়া এখনও কিন্তু অনেক মণ্ডপে পুজোর পর প্রসাদ বিতরণ করা হয়, আজকের দিনেও সেটা
1: অবশ্যই
0: চলছে।
1: দিদি, তা তো অবশ্যই। আগে আগে আগেরকার দিনে পূজাটা ছিল সাত্বিক, আর ওখানকার দিনে পূজাটা হলো তামসিক।
0: সেটা আপনার বিশ্বাস?
1: হ্যাঁ সার্থক
0: হ্যাঁ
1: পূজাটা হয়, যেমন কালীবাড়িতে হয়, টাউন কালীবাড়িতে হয়, আশ্রমে হয়, এটি হলো সাত্বিক পূজা।
0: ঠিক আছে, আপনার কথা শুনে ভালো লাগলো। পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: রাখছি, নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: ভালো আছেন আপনি?
1: হ্যাঁ, একদম একদম, আরো ভালো হয়ে গেছি, ভালো তো ছিলামই। আর দিদি, পুজোর আর মাত্র 5 দিন বাকি, তাই না?
0: হ্যাঁ একদম।
1: আর পুজোর সুগন্ধে, সুগন্ধের হাওয়া বইছে আকাশে, বাতাসে, সবার হৃদয়ে।
0: হ্যাঁ একদম ঠিক।
1: আর আজকে আমি যে গানটা শুনবো,
0: বলুন।
1: পুজোর আবহাওয়ায় মিলেমিশে একদম একদম একাকার হয়ে গেছে এই গানটা।
0: আচ্ছা বলুন, কোন গান?
1: ভুবন মোহিনী বন্দি তোমারে, আমার ভীষণ প্রিয় শিল্পীদের মধ্যে একজন রাঘব চট্টোপাধ্যায়।
0: ঠিক আছে, দেখছি।
1: আর এই গানটির দুর্দান্ত রূপ দিয়ে সাজিয়েছেন, সুর দিয়ে সাজিয়েছেন সঞ্জয় চক্রবর্তী। তো আপনি বলছিলেন পুজোর সাজগোজ আর ছোটবেলার কথাও বলছিলেন, তাই না?
0: হ্যাঁ বলছিলাম, পুজোর সাজগোজ।
1: ছোটবেলার কথা মনে পড়ে দিদি, প্রায় 50 বছর আগের কথা বলছি আমি। তো পুজোর সময় তো যদি কাপড় চোপড় বাবা দিতে না পারতেন, মনটা খারাপ হয়ে যেত, তখন তো বুঝতাম।

0: না,
1: হ্যাঁ
0: বাবা পরিবার কিভাবে চালাচ্ছেন সেটা তো আর তখন বুঝতাম না। কোন বছর একটা শার্ট দিতেন, কোন বছর দেখা যেত একটা প্যান্ট, শার্ট হতো না। আর জুতো বলতে হাওয়াই স্যান্ডেল আর কি, হ্যাঁ হাওয়াই স্যান্ডেল, এতেই খুশি থাকতাম। আর আরেকটা বড় জিনিস হলো, পূজায় বেরোবো মানে চশমা হবে না, হাতে ঘড়ি হবে না,
1: সেটা হতে
0: আর
1: পারে না,
0: বন্দুক হবে না, সেটা তো হতেই পারে না। অনেক কান্নাকাটি করতাম এই তিনটে জিনিসের জন্য। এই তিনটে জিনিস যখন হয়ে যায় তখন মনে হয় যে হামসে বড়া কন হে,
1: আমার পুরোটাই পুরোটা পুরোটাই পরিপূর্ণ হলো।
0: একদম একদম একদম।
1: হ্যাঁ, আজকালকার দিনে আমার মনে হয় যে চাহিদাটাও বোধহয় বাচ্চাদেরও বেড়ে গেছে, তাই না?
0: হ্যাঁ
1: একটা প্যান্ট, একটা প্যান্ট, একটা শার্টের বদলে প্রতিদিনের জন্যই নতুন কিছু পোশাকের প্রয়োজন। তো ঠিক আছে। আর হ্যাঁ,
0: অবস্থা, আর এখনের অবস্থা তো মানে চিন্তাই করা যায় না, ঠিক না দিদি?
1: সত্যি তাই। আর মণ্ডপ সজ্জার ক্ষেত্রে কি বলবেন?
0: মণ্ডপ সজ্জা তো তখনের সময় তো অ্যাকচুয়ালি মণ্ডপের পেছনে এত খরচা হতো না, বা মূর্তির পেছনে এত খরচা হতো না, তবে নিয়ম নীতি কিন্তু সাংঘাতিক মেনে নেওয়া হতো তখনের সময়। আর প্রসাদ, প্রসাদ ডেকে ডেকে সবাই ইকিয়ে দেওয়া হতো তখনের সময়, তখনের সময় সত্যিকারের পুজো হতো। আর এখন তো হচ্ছে আপনার ফ্যাশন, পুজো কি হচ্ছে না হচ্ছে এটা বড় নয়, দূর থেকে যাতে সুন্দর দেখায় সেটাই বড় আর কি।
1: তো ঠিক আছে, আপনার কথা শুনলাম, শুনে ভালো লাগলো, পছন্দের গান চলে এসেছে।
0: আপনাকে শুনবো, আর নাম আমি কেউর বলছি না, আর আমি সব শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করব, প্রতিদিন নাম বলতে হয় না, মাঝে মাঝে ছেড়ে দিন, কারণ নাম মাঝে মাঝে না ছেড়ে দিলে এমন কিছু যায় আসে না, শ্রোতার সাথে শ্রোতার সম্পর্ক ঠিকই থাকে।
1: সত্যি অনুষ্ঠানের বিষয় নিয়ে কথা বলুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ, সুরের ভেলা, একেবারে একেবারে ঠিক জায়গায় পৌঁছে গেছি, সত্যি তাই। আর আমি যার যার সাথে কথা বলছি নিশ্চয়ই আমাদের সমাধি,
0: হ্যাঁ,
1: তাই না?
0: একদম ঠিক।
1: আসলে কি হয়, সুরের ভেলাটা এখন মানে অনেকটা কি বলবো, সে জায়গায় দাঁড়িয়ে একটু বিজি হয়ে গেছে। যাই হোক, বিজি হওয়া ভালো। আমাদের কলকাতার বন্ধুরা, পশ্চিমবাংলার বন্ধুরাও ঢুকছেন, খুব ভালো লাগছে অবশ্যই। আর একটা অদ্ভুত আনন্দ লাগে যখন সব শ্রোতা বন্ধুরা ঢোকেন বা বিভিন্ন ফরমাইশি গান পছন্দ করেন, খুব ভালো লাগে। যাই হোক, আর এই মুহূর্তে আমি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য বলছি।
0: বলুন।
1: তো একটা হিন্দিতে একটা কথা আছে, সমাধি। হ্যালো
0: হুম,
1: হ্যালো,
0: হ্যাঁ
1: শুনতে
0: বলুন,
1: পাচ্ছেন?
0: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মেনে কুছ লোক লেখা, লোক লগা রাখে, মেনে কুছ লোক লগা রাখে হে, পিঠ পিছে বাত করনে কে লিয়ে, পগার কুছ নে হে উনকে, পর কাম বড়ি ইমানদারি সে করতে হে, হ্যায় না? তো
0: একদম ঠিক,
1: চলিয়ে,
0: ইমানদারি যে কাজ করা ভালো। তো আপনার আজকের পছন্দের গান কি হবে বলুন।
1: আজকে আজকে, হ্যাঁ হ্যাঁ, একেবারে বলছি, শ্রাবন্তী মজুমদার মহাশয়ের গলায় একটা গান আছে, ছোট্টবেলার ময়না পাখি খাঁচায় কেন উঠলি ডাকি, আজকে ভোরে দেখে তোরে মাকে যে মনে পড়ে, এরকম গানটা ঠিকঠাক আমি
0: ছোট্টবেলার ময়না
1: গাইতে
0: পাখি।
1: পারিনি, যাই হোক। আর এই গানটা যাদের ডেডিকেশন করছি, বিশেষ করে আমার খুব ভালো বন্ধু প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, মিঠুন চক্রবর্তী, তারপর সুমন মোহরী, বিশ্বজিৎ পাল, কাজল মালাকার, সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, ছোট ভাই দেবজিৎ দাস, তারপর আমার নাসির ভাই, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য,
0: হ্যাঁ,
1: সহধর্মিণী সুতপা
0: আপনি
1: ভট্টাচার্য।
0: যাদেরকে এই গান শোনাতে চান সবার নাম শুনলাম, কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয়টা ছিল সেটাই আমার শোনা হলো না।
1: তাই? হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ,
1: বলুন বলুন, যদি
0: আপনারা
1: বলতে
0: অনুষ্ঠান
1: পারি।
0: একেবারেই প্রথম থেকে শোনেন না, আমরা পুজোর আগে অনুষ্ঠানে বসেছি, পুজো নিয়ে কথা হবে না সেটা তো হয় না। তো ঠিক আছে, আপনি আপনার পছন্দের গান পাঠাচ্ছি, ভালো থাকবেন,
1: ঠিক আছে
0: কথা
1: ঠিক
0: হবে
1: আছে,
0: আবারও।
1: রাখছি, নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার নমিনীদি।
0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, হ্যালো, সুরের ভেলা থেকে বলছি। লাইনটাই কেটে গেল।

0: হ্যালো, সুরের ভেলা।
1: এই আমি রাজকান্দা দিয়ে বলছি, তরুবালা দেবনাথ।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: বেশি ভালো নয়।
0: কেন বেশি ভালো না? পূজার আগে তো ভালো থাকতে হয়।
1: মন তো ভালো, কিন্তু শরীরও তো জ্বর, জ্বরটা খায় বেশি ভালো নাই আরে।
0: আচ্ছা, ওষুধ খেয়ে নেবেন।
1: ওষুধ আনছি, হসপিটাল গেছিলাম, আমরা সাইটে হসপিটাল আছে।
0: আচ্ছা, তো আমাদের অনুষ্ঠান শোনেন আপনি?
1: শুনি তো, অনুষ্ঠান সব সময় শুনি আমরা।
0: আচ্ছা, তো আজ কি গান শোনাবো?
1: গান আমার বন্ধু দয়াময় গানটা শুনাইবো, আমার ছেলে শুনতো।
0: বন্ধু দয়াময়। আর পূজোর কেনাকাটা হয়েছে?
1: পূজার কিনে খালি ছেলেরও লাগে কিনছি, আমরা তো বানাই না, আমরা তো আর কিটা 1 বছর কিনলে 2 বছর দেখতে পারি।
0: আচ্ছা, কি করেন আপনি?
1: আমি তো বাড়ি ঘরে কাজ করি আরে, বাড়ি ঘরে লইয়া চলি আরে।
0: আচ্ছা, আর দুর্গাপূজোর জন্য নতুন কিছু মানে আয়োজন করেছেন যে এই পুজোতে আমি
1: আমরা কিছু
0: এরকম কিছু
1: আয়োজন
0: করব?
1: করছি না,
0: পুজোতে বের হন তো, পুজো দেখতে বের হন।
1: আমরা তো রাজকান্দি নদিয়াপুর পূজা আছে, আগের মতো এখন ভালো লাগে না। আগে তো আমরা যাইতাম মা তারার লগে, কত দামাইল উমাইল দিতাম, কত ফুর্তি হইতো, এখন তো নাই। তা গান বাজন দামাইল দুমাইল নাই।
0: হ্যাঁ, সেই বলছেন আপনি যে শ্রীহট্টীয় সংস্কৃতি যেটা, ধামাইল গান, হ্যাঁ, যেটা আমাদের সমাজ থেকে অনেকটাই দূরে সরে গেছে। তো
1: চলে গেছে, ঠিক আছে। শুভেন্দু দাদা থাকতে তো, তাই পূজা আইলে পূজার গান শোনাইতা, আর যেমন বিয়া আইলে বিয়ার গান শোনাইবা, যে কোনো অনুষ্ঠান আইলে তাই গান শোনাইতা। শুভেন্দু দাদা এখানে নাইনি এখন,
0: না, উনি এখন নেই এই স্টেশনে, উনি অন্য কোথাও
1: বহুত
0: আছেন।
1: আগে আমরা দিয়ে শুনি তো।
0: আচ্ছা, তো ভালো লাগলো, আপনি অনেক আগে থেকেই আমাদের অনুষ্ঠান শুনছেন আর এখনো আমাদের শ্রোতা বন্ধু হয়ে আছেন। তো ভালো লাগলো, পছন্দের গান চলে এসেছি, শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: ভালো থাকুন, রাখি,
0: ভালো থাকবেন আপনিও।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, সুরের বেলা, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি শ্যামজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম।

0: আসলে দেখুন, সত্যি কথা বলতে গেলে আসলে আমার লাইনটা ফল্ট হয়ে গিয়েছিল, আর মানে এদিকে আপনার কথা আমি শুনতে পারছি না আর আপনি আমার কথা শুনতে পারছেন।
1: হ্যাঁ, আমাদের টেলিযোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হ্যাঁ বলুন।
0: দেবী দুর্গা আবার আমাকে লাইনে ঢুকিয়ে দিয়েছেন, তাই আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমি দেবী দুর্গার চরণে প্রণাম জানাই, প্রণাম করি। আসলে আজকে আমাকে গান শুনিয়ে দেবেন, মানে চণ্ডীর থেকে একটি গান শুনিয়ে দেবেন, মানে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি বিশ্বজ্যোতি। গানটি হয়তো একটু লম্বা হতে পারে, আপনি যদি কেটে দেন তাতে হবে। আর বিশেষ আর একটা কথা বলবো, তো আমাদের মানে বিশেষ করে আশ্বিন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, ঠিক না? নবরাত্রি শুরু হয়ে গেছে, আজকে নবরাত্রির মানে দ্বিতীয়তম দিন। আজকের দিনে সত্যি কথা বলতে গেলে আমরা মানে দেবী দুর্গা মহামায়াকে পুজো করছি আমরা, বা পূজিত হচ্ছেন তিনি ব্রহ্মচারী রূপ।
1: হ্যাঁ, ব্রহ্মচারী রূপে।
0: আসলে দেখুন সত্যি মানে তিনি মানে কি বলবো, মানে তিনি হলেন তপস্বিনী এবং জ্ঞাত ও বৈরাগ্যর। আসলে দেখুন তিনি দেবাদেব দেব মহাদেবকে পাওয়ার জন্য তিনি হাজার হাজার বছর কিন্তু তপস্যা করেছিলেন। আজকে যে এই জায়গায় দাঁড়িয়ে আমি কি মানে আমি কেন সবার হয়ে আমি সত্যি মা মানে ব্রহ্মচারিণী দেবীর চরণে প্রার্থনা করি যে যাতে তিনি আমাদেরকে ধৈর্য দেন, শক্তি দেন এবং জ্ঞান দেন। কারণ বর্তমান সময়ে মানুষের ধৈর্য শক্তি একদম হারিয়ে গেছে। আজকে যদি আপনি কোনো বাচ্চাকে যদি বলেন, হয়তো বা ছোট যদি হয় বলে বাবা একটু দোকানে যেতে পারবি, মুদি দোকানে গিয়ে আনতে পারবি, আমার জন্য একটু আটা আটকে আমায় না পারবো, ধৈর্য নেই না?
1: একদম ঠিক বলেছেন। তো
0: দেখুন আগের দিনে আমরা যদি মানে কেউ যদি হয়তো বা আমাদের বস্ত্র যদি পায়ে যদি এনে দিতেন, আমরা বুঝতাম যে অনেক ডাক্তার মধ্যে শুধু ছিল আমাদের ইচ্ছে যে আমরা দিয়ে বন্দুক আছে না, এই বন্দুক গুলো দিয়ে দেন তাহলে আমরা খুশি একটু মানে ইয়ে করবো, বাজি ফটকার মতো কাটাবো, সেটাই আমাদের আনন্দ।
1: সেই খেলনা গুলো যেন সাজের একটা অংশ ছিল, তাই তো?
0: তাও যে মানে চশমা রয়েছে না আপনার, এইগুলো লাগাতাম, এর মধ্যে লাগাতাম, আমাদের টুপি লাগাতাম,
1: আসলে
0: দেখুন দেবী মানে দুর্গাপুজো মানে পুজো মানে হচ্ছে রাজরাজীরা, কারণ দেখুন প্রথমে রাজরাজীরা পুজো করেছিলেন, তারপর মানে পুজো মানে রাজস্বিক সার্থিক, এবং এখন কিন্তু আমি দেখছি কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা দেখছি সামষ্টিকের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ
1: সেই কথাটা অনেকেই বলছেন আজকে, আজকের এই দিনে দাঁড়িয়ে অনেকেই বলছেন, তো সেটা ভক্তির ব্যাপার। যারা পুজো করছেন তাদের মনে কতটা ভক্তি সেটা নিয়ে আমরা বিতর্কে অবশ্যই যাব না,
0: তো বিতর্কে যাব
1: না, কারণ সেটা তাদের ব্যাপার, সেটা আমাদের অনুভূতি।
0: যে সময় যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতির উপর কিন্তু বিচার করে আমাদের চলতে হয়।
1: অবশ্যই
0: বিশেষ করে দেখুন অনুপ দাস নাম যদি বলি একটু ভালো লাগে এর জন্য, বিশেষ করে অনুপ আমাদের করছি এই মুহূর্তে অনুষ্ঠান শোনার জন্য। আর শ্রোতা বন্ধুরা যারা শুনছেন
1: নমস্কার।

চুরের ভেলা চলছে, শ্রোতা বন্ধু ফোন করুন আমাদের অনুষ্ঠানে, বলুন আপনার ছোটবেলার কথা, মণ্ডসজ্জা, আলোকসজ্জা এসব নিয়ে, কেমন সাজবেন এবারের পূজায়। আমাদের সুরের ভেলায় শ্রোতা বন্ধুর আনাগোনা আমাদের অনেকটাই আনন্দদান করে। শ্রোতা বন্ধুদের কাছ থেকে আমরা শুনতে পাই অনেক গল্প, অনেক কিছু। তো শ্রোতা বন্ধু, আমি ফোন পাচ্ছি না এবারে, কারো কোনো শ্রোতা বন্ধুর ফোন পাচ্ছি না। তো আমার পছন্দেরই এখানে গান আজকের সুরের ভেলায় পাঠিয়ে দিচ্ছি, শুনে বলবেন কেমন লাগলো।

একখানি গান শোনালাম আমার পছন্দের। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন আমাদের সুরের ভেলায়, আপনাদেরই ফোনের অপেক্ষায় রয়েছি। তো সুরের ভেলার আরও কিছুটা সময় আমার হাতে রয়েছে, কোনো শ্রোতা বন্ধুকেই পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না আমাদের টেলিফোন লাইনে অথবা নেটে কোনো সমস্যা আছে কিনা। তো এবারে আমি আরও একখানি গান শোনাচ্ছি, শুনে বলবেন কেমন লাগলো।

শ্রোতা বন্ধু, গানে গানে অনেকটা সময় পেরিয়ে এলাম, আর আপনাদের সঙ্গে কথা তো হলোই, আর কিছুটা সময় আমরা পেয়েছিলাম আর দু একজন শ্রোতা বন্ধুকে আমরা ফোনে পেতে পারতাম, কিন্তু সেটা হলো না, জানি না কিসের জন্য। তো আমাদের আজকে যে বিষয় ছিল সেদিনের পুজোর সাজ আর আজকের পুজোর সাজ। তো আমরা যেদিন পেরিয়ে এসেছি সে দিনগুলো স্মৃতিতে আছে, আজকের যে দিন আমরা পেরিয়ে যাচ্ছি তাও আগামীকাল স্মৃতিতে হয়ে যাবে। তো শ্রোতা বন্ধু, সেই স্মৃতি নিয়েই আমরা বাজব আর সাজব তো অবশ্যই সেই পুজোর সাজে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। আপনারা ভালো থাকবেন, কথা হবে আবারও সুরের ভেলায়। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 যুব অনুষ্ঠান যুববাণী, আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে 12:30 একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনতে পাবেন গজল, দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি, 2:30

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। তিনটে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থীর আসর, 7টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবুরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা মালঞ্চ, 8:30 9টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 দেশাত্মবোধক গান, 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ করছি আজকের যুব আসর যুববাণীতে। শ্রোতা বন্ধুরা, আজকের আসরের শিল্পী নৃপ্তনাথ, আর আজকের আসরে আমরা শুনব

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যুব আসরে আমরা শুনলাম দৃপ্তনাথের গাওয়া গান বিভিন্ন পর্যায় থেকে। পরবর্তী আসরে আরেক বন্ধুকে নিয়ে আমরা হাজির হব। ততক্ষণে ভালো থেকো সবাই, নমস্কার।

গানখানির শিল্পী ছিলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক। ছবির নাম পৃথিবী। এবারের শিল্পী অনুরাধা পাডওয়াল।

0: শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালা আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত হস্তক্ষেপ করবে। কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী জলযান ম্যাংরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ 13 জনের মৃত্যু, আহত 300-এরও বেশি। হামলার ঘটনার তীব্র নিন্দা বিশ্ব নেতৃত্বের। দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে বলে সরকার জানিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস আর আইএসএল ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে। আজ নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের জন্য আত্মমর্যাদা, সমতা, স্বাধীনতা এবং সুবিচারের ব্যাপক সংস্থান রয়েছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনগুলোকে যে কোনো ধরনের অভিযোগের তদন্ত, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা চিহ্নিত করা এবং মানুষের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নিতে হবে।
2: Courts must intervene when constitutional rights are violated. Human rights commissions must investigate complaints, identify systemic failures and ensure that concerns which may otherwise remain invisible receive institutional attention. Civic society can bring ground realities into the forefront while international institutions can contribute scientific knowledge, experience and cooperation. Water itself teaches us something consequential. It crosses

0: boundaries are exposed to it must do the same.
1: প্রধান বিচারপতি বলেন, মানবাধিকার মানবিক মর্যাদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর মধ্যে স্বাস্থ্য পরিষেবা, খাদ্য, আশ্রয়, জীবন জীবিকা এবং পরিচ্ছন্ন পরিবেশ সুনিশ্চিত করার বিষয়গুলিও রয়েছে। আজকের এই অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি জাতীয় মানবাধিকার কমিশনের একটি মোবাইল অ্যাপেরও সূচনা করেন। কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ম্যাঙ্গ্রোভকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। আজ সকালের মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে এক অনুষ্ঠানে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসের কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন ডুবোজাহাজ বিধ্বংসী এই যুদ্ধজাহাজটিকে নৌসেনার হাতে তুলে দেন। গুজরাটের জুনাগড় জেলার উপকূলীয় শহর ও গুরুত্বপূর্ণ মৎস্যবন্দর ম্যাঙ্গ্রোভের নামানুসারে এই জাহাজটির নামকরণ করা হয়েছে। 80% বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই যুদ্ধজাহাজটি সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগে তৈরি করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 বেশি। শনিবারের পর গতকালই হামলা চালানো হয়। অন্যদিকে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফের আঘাত আনা হয়। এর ফলে যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। নতুন এই হামলায় একজনের মৃত্যু হয়েছে ও 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে এবং সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার প্রেক্ষিতে হুতিদের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুত পদক্ষেপ করা হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই হামলার নিন্দা করেছেন। রিয়াদের ভারতীয় দূতাবাস সূত্রে জানানো হয়েছে, এই হামলার ঘটনায় নিহতদের মধ্যে একজন ভারতীয় রয়েছে। নিহত ওই ভারতীয়ের পরিবারের প্রতি দূতাবাসের পক্ষ থেকে শোক ব্যক্ত করা হয়েছে। এই ঘটনায় আহত ভারতীয়দের বিশেষ খোঁজ খবর রাখা হচ্ছে। এদিকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারতীয়র মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হবে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গান্ধী বলেন, তিনি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে নির্বাচনে আয়োজিত ত্রুটি বিচ্যুতি নিয়ে ভারতের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন। শ্রী গান্ধী জানান, বিগত কয়েকদিন ধরেই তথাকথিত ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীদের দিল্লিতে পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC জানিয়েছে, নিরাপত্তার কারণে আজ বিকেল 4টে পর্যন্ত নতুন দিল্লির 6টি মেট্রো স্টেশনে ঢোকা ও বেরোনো বন্ধ থাকবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বর্তমানে বিশ্ব যখন প্রত্যেকটি দেশ একে অপরের সঙ্গে একসূত্রে বাঁধা, তখন পারস্পরিক সহযোগিতা শুধু একটি কূটনৈতিক বিষয় নয়, বরং বিশ্বজুড়ে শান্তি নিরাপত্তা উন্নতির জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয়। নতুন দিল্লিতে 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন বলেন, আন্তর্জাতিক সহযোগিতার আসল উদ্দেশ্য হল একে অপরের প্রয়োজন ও স্বার্থকে সম্মান জানানো এবং সবাই মিলে একসঙ্গে কাজ করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। নতুন দিল্লিতে কয়লা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 29 সেপ্টেম্বর পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ব্যবহারের জন্য 1,80,00,000 মেট্রিক টন কয়লা মজুত ছিল। এ মাসের 10 তারিখে এই পরিমাণ বেড়ে 1,80,00,205 টন হয়েছে। মন্ত্রক জানিয়েছে, কয়লার মজুত ভাণ্ডারের ওপর নজর রাখা হচ্ছে। প্রতিদিন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে 469টি কয়লা বোঝাই রেক পাঠানো হচ্ছে। গত মাসের তুলনায় এই সংখ্যা বাড়ানো হয়েছে বলেও মন্ত্রক জানিয়েছে। কেন্দ্রীয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব বিকশিত ভারত 2047 লক্ষ্য পূরণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাস্তুতন্ত্রের সুরক্ষার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিকদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। ভারতের বনাধিকারিকরা যেভাবে অরণ্য, বন্যপ্রাণ এবং বাস্তুতন্ত্রের ঐতিহ্যের সুরক্ষায় কাজ করছেন তিনি তার প্রশংসা করেন। বন্যপ্রাণ সুরক্ষা, অরণ্যের আয়তন বৃদ্ধি, জলাভূমি সংরক্ষণ সহ বিভিন্ন কাজে তিনি নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি এবং সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের PTI দলের সরকার ভেঙে দেওয়ার ঘটনার পর হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ থামাতে পুলিশ গুলিবর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে। গতকাল পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের পক্ষ থেকে ইসলামাবাদ অভিযানের সময় পুলিশের বাধাদানের ফলে গণ্ডগোল শুরু হয়। পুলিশ 59 জনকে গ্রেপ্তার করেছে। রাশিয়া থেকে ডিজেল কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন আমেরিকারই বেশ কয়েকজন সেনেটর।

ট্রাম্পের এই সিদ্ধান্ত বেআইনি বলে তারা অভিযোগ করেছেন। সেনেটররা বলেছেন, 2022 সালের একটি আইন অনুযায়ী ইউক্রেন যুদ্ধ না থামানো পর্যন্ত রাশিয়ার সঙ্গে এরকম ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তর কোরিয়া আজ আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী জানিয়েছে, দেশটি তাদের পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাজধানী পিয়ংইয়াং এর আশেপাশের এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করা হয়। শারদীয় নবরাত্রির প্রথম দিনেই মোট 47,348 জন তীর্থযাত্রী জম্মু ও কাশ্মীরের পবিত্র বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়েছেন। মাতার আশীর্বাদ পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখন জম্মুর কাটরায় বেস ক্যাম্পে পৌঁছেছেন। নদিন ধরে চলা এই উৎসবে আগামী দিনগুলোতেও ভক্তদের এই ভিড় বজায় থাকবে বলে মনে করছে প্রশাসন। শারদীয় নবরাত্রির দ্বিতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নবরাত্রির এই দিনটি দেবী ব্রহ্মচারিণীর পূজায় উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দেবী ব্রহ্মচারিণী তপস্যা, ত্যাগ এবং দৃঢ় সংকল্পের প্রতীক। দেবী ব্রহ্মচারিণী যাতে সবাইকে অসীম সাহস ও আত্মসংযমের শক্তিতে আশীর্বাদ করেন, এই প্রার্থনাই জানান তিনি। সমাজবাদী চিন্তাবিদ তথা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর রাম মনোহর লোহিয়ার প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, ডক্টর রাম মনোহর লোহিয়ার জীবন রাজনীতিতে সততা, সামাজিক ন্যায় বিচার এবং পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে চিরকাল অনুপ্রেরণা যোগাবে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ব্রিক্স দেশগুলির থিয়েটার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক এই উৎসবের আয়োজন করেছে। আগামী 14 অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। ব্রিক্স দেশগুলির বিভিন্ন গোষ্ঠী এই উৎসবে যোগ দিয়েছে। দিল্লি সরকার মহিলা ও রূপান্তকারী মানুষদের জন্য জীবিকার সুযোগ তৈরি করতে দুর্গা নামের একটি নতুন ই অটো প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল তাদের স্বাবলম্বী করা এবং পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা। সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে মোট 1,300টি পিঙ্ক বা গোলাপী রঙের ইলেকট্রিক অটো দেওয়া হবে। এর মধ্যে 1,170টি ই অটো মহিলা উপভোক্তাদের জন্য এবং 130টি রূপান্তরকামী উপভোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের ISL অভিযান শুরু করছে। গোয়াটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড FC-র মুখোমুখি হবে তারা। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত হস্তক্ষেপ করবে। কোচিন সিপিয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী জলযান ম্যাঙ্গরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ 13 জনের মৃত্যু, আহত 300-এরও বেশি। হামলার ঘটনার তীব্র নিন্দা বিশ্ব নেতৃত্বের। মোহনবাগান সুপার জায়ান্টস ISL ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড FC-র মুখোমুখি হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন গজল, শিল্পী ভূপেন্দর সিং এবং মিতালী সিং।

0: রাজা।
1: গজল শুনলেন ভূপেন্দর সিংয়ের কণ্ঠে। এবারে শিল্পী ভূপেন্দর সিং এবং মিতালি সিং।

ভূপেন্দ্র সিং এবং মিতালি সিং এর কণ্ঠে শুনলেন গাজল আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: পরীক্ষিতবালার কণ্ঠে শুনলেন লোকগীতে। আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: विविध भारती राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन, स्वागत है आप सभी का कार्यक्रम सदाबहार नगमे में।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবার এই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

অন্য থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক বাংলা গান, শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মধুকোষ এবং ইমন রাগে খেয়াল শুনবেন শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান পরিবেশনায় ক্যালকাটা ইয়ুথ কয়ার। 10:20 বিশ্ব সংবাদ দিল্লিকেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী গোড়া শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর।

0: নমস্কার দাদা, আপনার নামটা কইবা।
1: আমার নাম দিগেন্দ্রনাথ।
0: আচ্ছা, তো আপনার মোটামুটি জাগার পরিমাণ কিরকম আছে?
1: জাগার পরিমাণ বলতে আমার জাগা বাড়ি শুধু আছে 150 জায়গা।
0: আচ্ছা,
1: আর আমিও ছুটি খেত করি,
0: বাগি
1: ছুটি বাগি খেত করি।
0: আচ্ছা আচ্ছা,
1: ও বছর 3-4 গানে করি, আউস খেত ধান পাইছি আপনার 140 বালি ধান পাইছি, হাইলেও হাইলে পাইছি 100 বালি। মালিক দিছি তোমার, মালিকে দিয়া দিছি 45 বালি, 5 বালি বলে রাখলাম, 45 বালি কানে দিয়া দিছি, 3 কেয়ারে দিলাম 15 বালি।
0: আচ্ছা,
1: আর আমি বাকি একটা দান অন খাই, আর এবছর দান পাইছি প্রায় 70-80 বালি দান পাইছি আমি আউশ দান, আর হাইল দান পাইছি প্রায় আরো 30 বালি মতো।
0: আপনার কাছে জানবো যে ওখানে যে আপনার আমরা যে ধানটা পাকবো বা কিছুটা ফাঁকছে, হ্যাঁ, এটার ধানের নামটা কিটা?
1: এটা তো আপনার সৌভাগ্য হয়, সৌভাগ্যে আপনার জমিটা তৈরি করতে লাগছে।
0: কতদিনের আলি আপনি রোপণ করছেন?
1: এটা তো আপনার 20 দিনের আলি লাগাইছি, 1 সাহরি লাগাইছি,
0: মাঝখানো ড্রেন
1: না, এটা ড্রেন না, এটা আপনি 3 ফিটা রুচি আর 1 সাহরি।
0: আচ্ছা, তো
1: এটা দান আপনার নয় লম্বা হইব।